আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142 একরের বেশি জমি সীমান্তরক্ষী বাহিনীকে হস্তান্তর করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উজ জোহা। এই উপলক্ষে

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। বিহারে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের জেরে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বাজপুরে মৃত্যু হয়েছে 2 জনের। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 দিন মধ্য উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ ও লু বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে বলেন। বৈঠকে 9টি রাজ্যে রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নে প্রায় 30,000 কোটি টাকার চলতি প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌর বিদ্যুতের ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বে তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাঁদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। 2 দিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মৌসুমের জন্য কৌশল নির্ধারণ করা। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কাজা কাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্ট্যান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানিরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী BSFকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা হয়েছে 35.16 একর জমি। গত 11ই মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি BSFএর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তারও জোরদার করার লক্ষ্যে সরকার নিবিড় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি BSFকে দেওয়া হয়েছে তা জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2,217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1,600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

0: প্যারেড ময়দানে এবার ঈদের নামাজ পাঠ হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঈদের জোহায় দেশবাসীকে শুভেচ্ছা জানান। এই উৎসব প্রত্যেকের জীবনে শান্তি, উন্নতি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে বলে প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, ঈদুল জোহা সমাজে ভ্রাতৃত্ব বোধ এবং শান্তির পরিবেশ তৈরি করবে বলে তাঁর আশা। প্রত্যেক দেশবাসীর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব গতকাল এই ঘোষণা করেন।
1: 21 জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত অর আধ্যাত্মিক চেতনা কা অনুপম সঙ্গম প্রস্তুত করতা হে। মুঝে আপ সবিকে সাথ ইহ সাজা করতে হুয়ে খুশি হো রহি হে কি ইস বর্ষ IDY কি থিম যোগা ফর হেলদি এজিং।
0: উল্লেখ্য, স্বাস্থ্যের বিকাশ এবং সুস্থ জীবনযাত্রা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গৃহীত এই অভিযান আন্তর্জাতিক স্তরে বিপুল প্রশংসা কুড়িয়েছে। 2014 সালে রাষ্ট্রসংঘ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। প্রবল ঝড়বৃষ্টি বজ্রপাতের জেরে বিহারে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। খাগড়িয়া ও মুজাফরপুর জেলায় 2 জন করে প্রাণ হারিয়েছেন। মুঙ্গের, ভাগলপুর, পূর্ব চম্পারণ ও পশ্চিম চম্পারণ জেলায় মৃত্যু হয়েছে 1 জন করে বাসিন্দার। ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে গত সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বাজপুরে 2 কিশোর প্রাণ হারিয়েছে। মধ্য ও উত্তর পশ্চিম ভারতে আগামী 2 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভের জন্য। আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গোয়া, কঙ্কন, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে। পূর্বাভাস অনুযায়ী ধুলো ঝড় বইতে পারে রাজস্থান ও উত্তরপ্রদেশে। এদিকে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে তাপমাত্রাও। তবে আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলাতে রয়েছে কমলা সতর্কতা। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন অনুষ্ঠানটির 2 তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। IPL ক্রিকেটের নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গত রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আগামীকাল ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে কোয়ালিফায়ার 2 ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সে। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল জোহা। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবা।
3: ইউ আকাশবাণী খরসাং হো প্রাদেশিক সমাচার সপন সুব্বা বাটা শুনুহোস। মুখ্য সমাচার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুলে আজ গান্তোকো পালজর স্টেডিয়াম সিকিম পুলিশলাই প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি পুলিশ ধ্বজ প্রদান গর্নুহুনেছ। পশ্চিম বঙ্গাল সরকারলে ভারত বাংলাদেশ সীমামা পুলিশ চৌকিহরু স্থাপিত গর্ন অনি কাঁড়েতারকো বার লগাউনকো লাগি সীমা সুরক্ষা বললাই 142.79 একর জমিন সুম্পিয়েকো ছ। পশ্চিম বঙ্গালকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীলে রাজ্য সরকারকো লক্ষ্মী ভণ্ডার যোজনামা লগভগ 30 লাখ মানিসহরুলে ফর্জি ঢঙ্গমা লাভ লিরহেকো আরোপ লগাউনু ভয়েকো ছ। ঈদুল আজহা আজ দেশকো বিভিন্ন ভাগহরুমা ধার্মিক উৎসাহ অনি উমঙ্গকো সাথ মনাইন্দৈছ। অনি খরসাংকো

0: भर्खरै प्रस्तुत थियो विविध कलाकारको स्वरमा केही आधुनिक गीतहरू कार्यक्रम स्वर माधुरीमा। यो प्रसारण हो आकाशवाणी खरसाङको र अब प्रस्तुत छ बंगला कार्यक्रम।
1: আজ আবার আমি রত্না ঘোষ চ্যাটার্জি চলে এসেছি প্রশ্নোত্তরের আসরে। আমার সঙ্গে আজকে আছে আজকের বিষয় G20। G20 কি তা আগে একটু সংক্ষেপে আপনাদের জানাই। G20 হলো বিশ্বের 20টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। ভারতও এই গ্রুপের এক সদস্য দেশ। আমরা কুইজের মাধ্যমে আস্তে আস্তে এই G20 সম্পর্কে আরো গভীরভাবে জানব। আমার সঙ্গে আজ স্কোরার হিসাবে আছে
2: আমি অন্যয় দে।
1: আমাদের সঙ্গে যারা রয়েছে
2: তিনটে গ্রুপ আছে আমাদের। প্রথম গ্রুপ হচ্ছে রামন গ্রুপ, দ্বিতীয় গ্রুপ হচ্ছে বিবেকানন্দ গ্রুপ, তৃতীয় গ্রুপ ক্ষুদিরাম গ্রুপ।
1: আজ আমাদের সাথে যে সব প্রতিযোগীরা উপস্থিত রয়েছে তাদের সঙ্গে আগে আলাপ করে নেব। আজ আমাদের সঙ্গে যারা রয়েছে
2: প্রথম গ্রুপ হচ্ছে রামন গ্রুপ, তাতে আছে
3: আমার নাম ঋষভ প্রধান।
1: তোমার?
4: তন্ময় মণ্ডল।
5: শর্মিষ্ঠা চ্যাটার্জি।
2: দ্বিতীয় গ্রুপ হচ্ছে বিবেকানন্দ গ্রুপ, তাতে পার্টিসিপেট করছে
6: সৃষ্টি ভট্টাচার্য।
7: আমার নাম অনুরাগ মণ্ডল।
1: তোমার নাম?
8: আমার নাম অত্রিজা পাল।
1: তোমার?
9: মৌমিতা সরকার।
2: আর আমাদের তৃতীয় গ্রুপ ক্ষুদিরাম গ্রুপ, তাতে পার্টিসিপেট করছেন।
1: তোমার নাম?
10: অনুপম গায়েন।
1: তোমার?
11: সজল জানা।
10: স্পন্দন দাস।
1: যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাদের সঙ্গে আলাপ করা হলো। স্কোরার তোমাদেরকে আজকের খেলার নিয়মাবলীগুলো বলে দেবে।
2: আমাদের কুইজের নিয়ম হচ্ছে তিনটে রাউন্ডে হবে আমাদের কুইজ। প্রত্যেকটা রাউন্ডে 6টা করে প্রশ্ন, প্রত্যেকটা গ্রুপের কাছে যাবে 2টো করে প্রশ্ন। তারা ডাইরেক্ট কোয়েশ্চনে যদি অ্যান্সার করতে পারে তারা পাবে 10 পয়েন্টস, তারা যদি ভুল উত্তর দেয় তাদের -10, আর যদি পাস করে দেয় তাহলে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর যারা পাসে কোয়েশ্চনটা পাবে উত্তর দিলে +5, আর ভুল উত্তর দিলে -10।
1: ঠিক আছে, তোমরা বুঝে গেছো তোমাদের নিয়মাবলী। এবার শুরু করছি আজকের কুইজ। কুইজের বিষয় হচ্ছে G20। প্রথম প্রশ্ন যাচ্ছে
2: রামন গ্রুপকে।
1: G20 এই জোটটি কবে থেকে শুরু হয়?
7: 1999 সালে 25 সেপ্টেম্বর।
1: না, সনটা ঠিকই বলেছো কিন্তু ডেটটা তুমি ঠিক বলনি, 26 সেপ্টেম্বর। G20 প্রথম সম্মেলন কবে কোথায় বসেছিল?
10: ওয়াশিংটন।
1: কত সালে?
10: 2004।
1: 2004 না,
10: সাল ছিল 2008।
2: সঠিক উত্তর। রামন গ্রুপ ঠিক বলেছে, প্রথম G20 মিটিং হয়েছিল 2008 ওয়াশিংটন ডিসি USA তে উইথ দ্য এম অফ গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিফর্ম।
1: এখনো পর্যন্ত G20 এর কতগুলো অধিবেশন হয়েছে?
7: 17টি।
1: ভেরি গুড। কত সাল থেকে G20 এর বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে?
7: 2011।
1: ভেরি গুড। দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে আমাদের
2: বিবেকানন্দ গ্রুপকে।
1: G20 গ্রুপের সদস্য কটি দেশ?
7: 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন।
1: ভেরি গুড। ইউরোপীয় ইউনিয়নে কটি সদস্য রাষ্ট্র? আমরা বলছি যে 19টা দেশ আর ইউরোপীয় ইউনিয়ন নিয়ে তোমার G20, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন মানে অনেকগুলো দেশ নিয়ে, সেটা কটি দেশ নিয়ে?
7: 27টি।
1: ভেরি গুড, ভেরি গুড। বলতো এশিয়ার কটা দেশ রয়েছে G20 অন্তর্ভুক্ত? কটা দেশ?
7: 6টি।
1: বলতে পারবে 6টি দেশের নাম?
8: ভারত, সৌদি আরব, চীন, জাপান, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া।
1: ভেরি গুড, ভেরি গুড। G20 বর্তমান সভাপতি কে?
8: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
1: বাহ, এটা বেশ গর্বের সঙ্গে বললে মনে হচ্ছে। সত্যি গর্ব করার বিষয় যে এবছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী G20 সভাপতি হয়েছেন বর্তমান সভাপতি আমাদের মোদিজির। G20 সম্পর্কে মূল ভাবনা খুব সুন্দর, ভাবনাটা ভারতীয়দের পক্ষে এরকম একটা সুন্দর ভাবনা সম্ভব। বসুধৈব কুটুম্বকম, এর মানে হচ্ছে এক পৃথিবী, এক পরিবার ও এক ভবিষ্যৎ। সমস্ত পৃথিবী মানে বাংলা যদি করে বসুধৈব কুটুম্বকম, মানে সমস্ত পৃথিবী আমার আত্মীয়।
2: G20 মিটিং এ ট্রয়কা বলে একটা জিনিস হয়, এই ট্রয়কাতে তিনটে দেশ থাকে। এই ট্রয়কাটা কি এবং কারেন্টলি এই ট্রয়কাতে কোন তিনটে দেশ আছে?
7: ট্রয়কাতে তিনটে দেশ আছে, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া আর ব্রাজিল। এরা হোস্ট করতে চলেছে G20 ফিউচারে।
2: প্রশ্নের উত্তরে আমি 5 পয়েন্ট দেব, কারণ তিনটে দেশের নাম ঠিক বলেছে, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, কিন্তু ট্রয়কাটা কি সেই কনসেপ্টটা ভুল আছে। তো কোয়েশ্চনটা পাস করতে চাই ক্ষুদিরাম গ্রুপকে।
3: ট্রয়কা গ্রুপ হলো কারেন্ট, পাস্ট এবং ইমিডিয়েট ফিউচার যারা হোস্ট G20-র, এই তিনটে ক্যাটাগরি নিয়েই ট্রয়কা গ্রুপ ফরমেশন হয়েছে।
2: সঠিক উত্তর, 5 পয়েন্ট পাচ্ছে ক্ষুদিরাম গ্রুপ। কোয়েশ্চেন যাচ্ছে ক্ষুদিরাম গ্রুপকেই, ডাইরেক্ট কোয়েশ্চেন তাদের। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, G20 মিটিংয়ের সময় এখন একটা ইন্ডিয়া একটা অমৃত ভারত স্টেশন স্কিম লঞ্চ করতে চলেছে। ইন্ডিয়া এখন যেহেতু অমৃতকালে আছে, নেক্সট 25 ইয়ার্স, তার মধ্যে ওরা একটা নতুন স্কিম ইন্ট্রোডিউস করছে, অমৃত ভারত স্টেশন। তাতে দেশ জুড়ে বিভিন্ন স্টেটে বিভিন্ন রেলওয়ে স্টেশন মডার্নাইজ করা হবে, তার জন্য অনেক টাকা অ্যালোকেট করা হয়েছে। তো আমি জানতে চাইছি যে এই অমৃত ভারত স্টেশনের স্কিমের আন্ডারে কটা স্টেশন এরকম মডার্নাইজ করার প্ল্যান করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট।
3: অমৃত স্কিমের আন্ডারে মোট 508টা স্টেশনকে মডার্নাইজ করার স্কিম পরিকল্পনা হয়েছে।
2: অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অমৃত ভারত স্টেশনের আন্ডারে 508টা স্টেশন অ্যাক্রস 27 স্টেট মডার্নাইজ করার প্ল্যান করেছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট। আমাদের রাউন্ড ওয়ানের একটা করে কোয়েশ্চেন প্রত্যেকটা গ্রুপ পেয়েছে, এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেন প্রত্যেকটা গ্রুপের ডাইরেক্ট।
4: নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে
2: ব্রাহ্মণ গ্রুপ। ইফ ইউ আর স্ট্যান্ডিং অ্যাট 1 কুইন্সওয়ে কলকাতা, এটা একটা অ্যাড্রেস, 1 কুইন্সওয়ে কলকাতা, ওয়ের এক্স্যাক্টলি আর ইউ গাইজ স্ট্যান্ডিং? যদি ইফ ইউ আর স্ট্যান্ডিং অ্যাট 1 কুইন্সওয়ে কলকাতা, এটা একটা অ্যাড্রেস, 1 কুইন্সওয়ে কলকাতা, কোথায় দাঁড়িয়ে আছো যদি 1 কুইন্সওয়েতে দাঁড়িয়ে থাকো?
7: ভিক্টোরিয়া মেমোরিয়াল।
2: অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আমাদের বিখ্যাত মনুমেন্ট কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমরা বলতে পারি কলকাতার ফেস। এই রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন, দিস ইয়ার আমাদের ইন্ডিয়া প্রেসিডেন্সি পেয়েছে G20 সামিটের, এটা হচ্ছে কোয়েশ্চেন, ডাইরেক্ট কোয়েশ্চেন বিবেকানন্দ গ্রুপের জন্য। ইন্ডিয়া এবছর G20 সামিটের প্রেসিডেন্সি পেয়েছে, এবছরের থিম হচ্ছে 1 Earth, 1 Family, 1 Future। এই থিমটা অ্যাকচুয়ালি একটা সংস্কৃত টেক্সট থেকে নেওয়া হয়েছে। এই সংস্কৃত টেক্সট যেটা অরিজিনাল, সেই অরিজিনাল টেক্সটটা কি সেটা জানতে চাইছি আমি।
7: বসুধৈব কুটুম্বকম।
4: বসুধৈব কুটুম্বকম কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে?
7: উপনিষদ।
4: একদম ঠিক,
2: মহা উপনিষদে মেনশনড আছে। বিবেকানন্দ গ্রুপের 10 পয়েন্টস। এই রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন ক্ষুদিরাম গ্রুপকে। G20 সামিটে শেরপা বলে একটা কনসেপ্ট হয়। শেরপা হচ্ছে একটা পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ অফ আ হেড অফ স্টেট অর গভর্নমেন্ট হু প্রিপেয়ার্স অ্যান্ড অ্যাটেন্ডস প্রি সামিট নেগোসিয়েশনস। এই শেরপা টার্মটা ইউজ করা হয় কারণ ওরা এই মিটিংগুলোকে লিড করে একটা, যেমন আমরা পাহাড়ে দেখতে পাই শেরপা, ওদের মতন। তো এই এবছরের G20 সামিটে ইন্ডিয়ার থেকে শেরপা যিনি, তার নাম কি?
5: শেরপা হচ্ছেন শ্রী অমিতাভ কান্ত।
2: সঠিক উত্তর, শ্রী অমিতাভ কান্তই এবছরের ইন্ডিয়ার শেরপা।
4: প্রথম রাউন্ড এখানেই শেষ হলো। প্রথম রাউন্ডের পর শুনেনি স্কোর।
2: আমাদের স্টার্ট করেছিল যেই গ্রুপ রামন গ্রুপ, তারা আছে 20 পয়েন্টসে। তারপরে আমাদের মিডিল গ্রুপ যেটা বিবেকানন্দ গ্রুপ, তারা আছে 15 পয়েন্টসে। আর লিড করছে আমাদের ফাইনাল গ্রুপ ক্ষুদিরাম গ্রুপ উইথ 25 পয়েন্টস।
4: চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে, শুরু করো।
2: সেকেন্ড রাউন্ডে ক্ষুদিরাম গ্রুপ থেকে স্টার্ট করছি। সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্ন,
4: কোথায় কত তারিখে মোদিজির হাতে G20 সভাপতিত্বের দায়িত্ব দেয়া হয়?
10: ইন্দোনেশিয়ায় 16 নভেম্বর 2022।
4: ইন্দোনেশিয়ার কোথায়?
10: বালিতে।
4: একদম ঠিক, খুব সুন্দর। G20-র সভাপতি হয়ে মোদিজি কোন কোন বিষয়ের উপর নজর দেবেন বলেছেন?
7: জলবায়ু পরিবর্তন, আর্থিক মন্দা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ একাধিক বৈশ্বিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে।
4: ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর।
2: আমাদের এই রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন বিবেকানন্দ গ্রুপকে ডাইরেক্ট কোয়েশ্চেন। G20 যখন প্রথম হয়েছিল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফাইন্যান্সিয়াল ইস্যুস ডিস্কাস জন্য 1999-এ, তখন ওই G20 প্ল্যাটফর্মটা কাদের জন্য এস্টাবলিশ হয়েছিল? আপনারা আছে যে আমি কোয়েশ্চনেই বলেছি যে ইন্টারন্যাশনাল ইকোনমিক আর ফাইন্যান্সিয়াল ইস্যুস ডিসকাস করা হতো, কি মনে হয় কাদের জন্য প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা হয়েছিল?
7: এটা হলো ফাইন্যান্সার আর সেন্ট্রাল ব্যাংক গভর্নরদের জন্য এজ করা হয়েছিল।
2: সঠিক উত্তর, ইয়েস মিনিস্টার আর সেন্ট্রাল ব্যাংক গভর্নরদের জন্য হয়েছিল। থার্ড প্রশ্ন রামান গ্রুপের জন্য, এই যে আমরা দেখেছি এই যে G20 কথাটার সিগনিফিক
10: 1920 মানে হচ্ছে 19 খানা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন আছে।
2: ঠিক উত্তর, G20 বলা হয় গ্রুপ অফ 20 তে 19টা নেশন আর ইউরোপিয়ান নেশন, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা হলো কিনা অনেকগুলো ইউরোপিয়ান নেশন মিলে একটা অর্গানাইজেশন সিমিলার। এটা কত নম্বর সামিট হচ্ছে? বিবেকানন্দ
7: গ্রুপ থেকে মমিতা বলছে অক্ষরে এটা লেখা রয়েছে।
2: সঠিক উত্তর, বিবেকানন্দ গ্রুপকে 10 পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে রামন গ্রুপ। যে আমাদের প্রশ্নটা এটা একটু ইন্টারেস্টিং, আমার চ্যানেলই খুব ফেভারিট। প্রশ্নটা হচ্ছে যে কলকাতা আমরা জানি ভেরি ওল্ড সিটি, অনেক জিনিসেরই ফার্স্ট কলকাতায়, যেমন অনেক কিছুই। তো তার মধ্যে একটা ক্লাব আছে পোর্টের, যেটা আজ অবধি এক্সিস্টেন্সে আছে, এস্টাবলিশ 1862-তে বাই দ্য ব্রিটিশ আফটার দ্য স্পোর্ট ওয়াজ তাই বাজি এরমভাবে বলা হয় স্পোর্টটাকে। তো তোমরা কি স্পোর্টটার নাম?
7: আমি শর্মিষ্ঠা, কলকাতা পোলো ক্লাব।
2: জেনে সঠিক উত্তর, প্রশ্নটা পাস হচ্ছে। আমরা গ্রুপটা এবার অন্য কোয়েশ্চন পাস হবে হচ্ছে বিরাম গ্রুপে। তো আপনারা কি অ্যাটেম্প্ট করতে চান, কি স্পোর্ট হচ্ছে এখানে?
5: এটা পোলো স্পোর্টস।
2: কলকাতাতে ওল্ডেস্ট পোলো ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড, এটু থেকে আজ অবধি এক্সিস্টেন্সে আছে।

0: আমরা এই নিয়ে সেকেন্ড রাউন্ডটা শেষ করতে আর নেব। রামন গ্রুপ আছে 35 পয়েন্টসে, আর জয়েন্টলি 35 পয়েন্টসে আছে বিবেকানন্দ। আর রাউন্ডেও পরপর দুটো রাউন্ড মিলি। এবার আমরা চলে যাচ্ছি রে থার্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন, আবার আমরা স্টার্ট করব। তো রামন গ্রুপ আমাদের ডাইরেক্ট, কলকাতা ইজ দ্য ফার্স্ট ফর মেনি থিংস ইনক্লুডিং পোলো ক্লাব, ইম্পর্টেন্ট সিটি অফ ব্রিটিশ ইন্ডিয়া, একটা পিনাকেল ছিল, ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটালও ছিল। তো অনেক কিছু এস্টাবলিশ ছিল ব্রিটিশ ক্যালকাটাতে ফার্স্ট। তো ক্যালকাটাতে তো ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ফার্স্ট এস্টাবলিশ করা হয়, তাদের মধ্যে একটা হচ্ছে মেট্রো, যেটা আমরা সবাই জানি। তো আরেকটা কি এরকম ট্রান্সপোর্টেশন সিস্টেম কলকাতাতে ফার্স্ট এস্টাবলিশ করা হয়?
1: আমি তন্ময় মণ্ডল, রামন গ্রুপ দিয়ে। ট্রান্সপোর্ট সিস্টেমটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা এখনও মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাট আমাদের ওটা ধরে রাখা উচিত। তো ট্রান্সপোর্ট সিস্টেমটার নাম হচ্ছে ট্রাম।
0: সঠিক উত্তর, 10 পয়েন্টস রামন গ্রুপকে। সত্যি ট্রামটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো ট্রামওয়ে সিস্টেমটাকে আমাদের একটু প্রমোট করা উচিত। আর আমাদের কলকাতাতে অনেক বছর ধরে, মোর দ্যান আ সেঞ্চুরি, ট্রাম চলছে। ঘোড়ায় টানা ট্রাম চলতো প্রথম ইন্ডিয়াতে কলকাতাতে। আমাদের রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন বিবেকানন্দ গ্রুপকে, এবছরে যেই G20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং করা হয়েছিল মে মাসে, সেটা কোন জায়গায় করা হয়েছিল? এটার একটা হিন্ট দিতে পারি আমি, যে ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপটা এমন একটা, ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিংটা এমন একটা জায়গায় করা হয়েছিল যে সেখান ওই ভেনুটা আর কি প্রমোট করা হয়েছে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য, তার আর্ট কালচার হেরিটেজ প্রমোট করার জন্য। তো এমন কোন জায়গা ইন্ডিয়াতে আছে যেটা মানে অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস প্রমোট করা যেতে পারে বা প্রমোট করা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট?
2: আমি সৃষ্টি ভট্টাচার্য বিবেকানন্দ গ্রুপ থেকে। আনসারটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, শ্রীনগরে।
0: সঠিক উত্তর, আমরা জানি জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটটা এখন একটু টার্ময়েলের আন্ডারে আছে কিছু বছর ধরে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করছে যে স্টেটটাকে অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, অ্যাজ এ ট্যুরিস্ট স্পট প্রমোট করার। তো সে কারণে এবছরে ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপটা G20 শ্রীনগরে করা হয়েছে। তো একটা সেম লাইনে আরেকটা প্রশ্ন আমি ক্ষুদিরাম গ্রুপের কাছে করব। কলকাতাতে একটা মিটিং হয়েছে G20 গ্রুপের এই জানুয়ারিতে, আরেকটা হতে চলেছে সামনেই, কিন্তু জানুয়ারিতে একটা হয়ে গেছে, সেটা কোন ইস্যুর ওপর করা হয়েছিল?
3: সজল জানা, ক্ষুদিরাম গ্রুপ থেকে বলছি। গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন।
0: একদম সঠিক উত্তর। তো আমাদের এই রাউন্ডের হাফ হয়ে গেছে, আবার আমরা ফিরে যাচ্ছি রামন গ্রুপের কাছে।
4: কোথা থেকে G20 2023-এর লোগো অনুপ্রাণিত হয়েছে? খুব সহজ প্রশ্ন,
5: ভারতের জাতীয় পতাকা।
4: একদম ঠিক বলেছ, সহজ বলেই, জানো বলেই একদম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছ। 2023-এর G20 লোগোতে কোন ফুলটি রাখা আছে, ফুলের ছবিটা আছে?
6: পদ্ম ফুল।
4: হ্যাঁ, পদ্ম ফুল, একদম ঠিক, আমাদের জাতীয় ফুল পদ্ম।
0: সঠিক উত্তর। আমরা এবছরের G20 সামিটের লোগো যদি দেখি, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্লাওয়ার লোটাসও আছে, এবং কালারগুলো যদি আমরা দেখি ন্যাশনাল ফ্ল্যাগের কালারই দেখতে পাবো আমরা। এবার আমরা চলে যাচ্ছি বিবেকানন্দ গ্রুপের কাছে। বিবেকানন্দ গ্রুপের সেকেন্ড ডাইরেক্ট কোয়েশ্চেন এই রাউন্ডের, এটা একটা ভেরি ইন্টারেস্টিং ক্যালকাটা রিলেটেড কোয়েশ্চেন। 1854-এ লর্ড ডালহৌসি মায়ানমারের প্রোম শহর থেকে, তখন বার্মা বলা হতো মায়ানমারকে, প্রোম শহর থেকে একটা বার্মিজ পাগোডা আনে, একটা ওই ওখানে কনকোয়েস্ট হয় ব্রিটিশ রাজের, একটা কনকোয়েস্ট, সেইটার টোকেন হিসেবে একটা এই বার্মিজ পাগোডা কলকাতায় আনে। কলকাতার কোন জায়গায় এই বার্মিজ পাগোডাটা এখন সিচুয়েটেড?
2: এটার আনসারটা হচ্ছে ইডেন গার্ডেন্স।
0: সঠিক উত্তর। আমরা এখনও দেখতে পাই এখানে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পাশে একটা বার্মিজ পাগোডা আছে, হাইকোর্টের উল্টো দিকে, সেটা ইডেন গার্ডেন্সে সিচুয়েটেড। এই রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন ক্ষুদিরাম গ্রুপকে, আপনাদের জন্য ডাইরেক্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে
4: পরবর্তী প্রশ্ন, G20-এর অধিবেশনে অফিশিয়াল ভাষা কি?
5: ইংরেজি, স্প্যানিশ আর ফরাসি।
4: ভেরি গুড,
0: সঠিক উত্তর। আমাদের এই রাউন্ডও শেষ হয়ে গেছে, এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। এই রাউন্ডের শেষে স্কোর হচ্ছে, এখনও লিড করছে ক্ষুদিরাম গ্রুপ। তো ক্ষুদিরাম গ্রুপ ফার্স্ট হয়ে গেছে আমাদের তিনটে রাউন্ড।

0: শেষে উইথ 70 পয়েন্টস। আর সেকেন্ড প্লেসে জয়েন্ট আছে রামন গ্রুপ আর বিবেকানন্দ গ্রুপ, তারা জয়েন্ট আছে 55 পয়েন্টসে। খুব ক্লোজ মার্জিনে সেকেন্ড হয়ে গেছে দুটো গ্রুপই।
1: আমি এবার শুরু করতে চলেছি র্যাপিড ফায়ার রাউন্ড। এই রাউন্ডে ভালো করে খেললে পরে যে কোনো টিম এগিয়ে যেতে পারো, তাই বেস্ট অফ লাক, শুরু করো।
0: আমরা আরেকটা রাউন্ড করতে চলেছি, একটা র্যাপিড ফায়ার রাউন্ড। এখানে তো আমাদের তিনটি গ্রুপকে নিয়ে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড স্টার্ট করতে চলেছি। এই রাউন্ডের নিয়ম হচ্ছে যে যেই রাউন্ড সবার আগে হাত তুলবে তারা উত্তর দেওয়ার সুযোগ পাবে, আর হাত তুলে ঠিক উত্তর দিলে +5, আর ভুল উত্তর দিলে -5। একটা টিম যদি হাত তুলে ঠিক উত্তর দেয় তাহলে +5, আর ভুল দিলে -5, আর যদি ভুল দেয় তাহলে বাকি দুটো টিমের মধ্যে আরেকবার হাত তোলার সুযোগ পাবে তারা, তাদের জন্য সেম পয়েন্ট স্কিমটা অ্যাপ্লিকেবল। তো আমরা শুরু করতে চলেছি এই রাউন্ড।
1: র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, কতদিন বাদে G20-র অধিবেশন বসে?
0: প্রথম হাত তুলেছে বিবেকানন্দ গ্রুপ,
2: 1 বছর পর।
1: ভেরি গুড,
0: সঠিক উত্তর, +5 পয়েন্ট।
1: G20-র অধিবেশনে অফিশিয়াল ভাষা কি?
0: হাত তুলেছে হচ্ছে ক্ষুদিরাম গ্রুপ থেকে,
3: ইংরেজি, স্প্যানিশ আর ফরাসি।
1: ভেরি গুড। ইউরোপীয় ইউনিয়নের ভাষা কি?
3: ভাষা 23টি অফিশিয়াল ভাষা।
1: তার মানে প্রায় যে কটা দেশ প্রায় সে কটা ভাষা, তার মানে প্রত্যেকে যে যার রাষ্ট্রীয় ভাষাকে নিয়েই কিন্তু চলবে, সেখানে নির্দিষ্ট কোনো ভাষা কার উপর চাপিয়ে দেওয়া হয়নি। ভাষা কখনো চাপিয়ে দেওয়া যায় না, সেটা আমরা বাঙালিরা ভালো বুঝি।
0: সঠিক উত্তর, +5, ক্ষুদিরাম গ্রুপের।
1: দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির কোনটি?
0: প্রথম হাত তুলেছে ক্ষুদিরাম গ্রুপ থেকে।
1: প্রশ্নটা আমি এই কারণেই করলাম, এই বৌদ্ধ মন্দিরটি যেখানে আছে সেই দেশটিও কিন্তু G20-র অন্তর্ভুক্ত। দেশটির নাম বলবে?
3: দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া এবং মন্দিরটি হচ্ছে বড়বুক।
0: আমাদের তিনটে প্রশ্ন হয়ে গেছে আর দুটো প্রশ্ন বাকি। আমাদের ফোর্থ কোয়েশ্চেন অফ দ্য রাউন্ড হচ্ছে,
1: 2021-এর অধিবেশন কোথায় বসেছিল?
0: প্রথম হাত তুলেছে রামন গ্রুপ থেকে,
2: ইন্দোনেশিয়া।
1: একদম ভুল, তোমার 5 পয়েন্ট মাইনাস হয়ে গেল। কোন দেশ প্রথম ভার্চুয়ালি অধিবেশন করেছিল এবং কবে?
0: প্রথম হাত তুলেছে বিবেকানন্দ গ্রুপ থেকে হাত তুলেছে
3: আরব, সৌদি আরব।
1: কত সালে?
3: 2020 করোনার জন্য।
1: ভেরি গুড।
0: ফাইনাল প্রশ্নতে আমরা এসে গেছি, পরের প্রশ্ন। আমরা রিসেন্টলি এই চন্দ্রায়ন লঞ্চ দেখেছি একটা, তো এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছে? হাত তুলেছে বিবেকানন্দ গ্রুপ থেকে,
4: সতীশ ধাবন স্পেস সেন্টার।
0: সঠিক উত্তর, +5, সতীশ ধাবন স্পেস স্টেশন, শ্রীহরিকোটা। পরের প্রশ্ন রিলেটিভলি ইজি কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেনটা। আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে কটা স্টেট আর কটা ইউনিয়ন টেরিটরি আছে? কটা স্টেট আছে বললেও, যেহেতু কোনো টিম হাত তোলেনি এখনও, কটা স্টেট আছে বললেও 5 পয়েন্টস পেয়ে যাবে তারা। হাত তুলেছে ক্ষুদিরাম গ্রুপ থেকে,
2: 29 স্টেটস।
0: ভুল উত্তর, -5, ক্ষুদিরাম গ্রুপকে। অন্য কোনো টিম কি অ্যাটেম্প নিতে চায়? অন্য কোনো গ্রুপ অ্যাটেম্প নিচ্ছে না। এই মুহূর্তে ইন্ডিয়াতে 28টা স্টেট আছে আফটার জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ ডিভাইডেড ইন্টু লাদাখ অ্যান্ড জেএনকে।
1: পৃথিবীর ফুসফুস কাকে বলে?
0: হাত তুলেছে বিবেকানন্দ গ্রুপ থেকে প্রথম,
3: অ্যামাজন জঙ্গলকে।
1: ভেরি গুড।
0: আমাদের পরের প্রশ্ন হচ্ছে, আমাদের বিখ্যাত একটি বাঙালিকে মার্টিন স্কর্সিজি বলে যিনি ফিল্ম মেকার আছেন, আমরা জানি শাটার আইল্যান্ডের ডিরেক্টর, আইরিশ ম্যানের ডিরেক্টর, রিসেন্টলি বেরোচ্ছে এই বছর কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনের ডিরেক্টর, এই বিখ্যাত ফিল্ম মেকার একটি খুব ভীষণভাবে ইন্সপায়ার্ড হয় একজন বাঙালির থেকে। তো এই বাঙালি কে ছিলেন? হাত তুলেছে প্রথম বিবেকানন্দ গ্রুপ থেকে,
4: সত্যজিৎ রায়।
0: সঠিক উত্তর, মার্টিন স্কর্সিজি ভীষণভাবে ইন্সপায়ার্ড ছিলেন সত্যজিৎ রায়ের থেকে। আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্ন, আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আমাদের একটা খুব বিখ্যাত ব্যান্ড আছে, ছিল রাদার, এখন আর অলমোস্ট কেউই বেঁচে নেই তাদের মধ্যে একজন দুজন ছাড়া। তো সেই ব্যান্ডের আমি একটা করে মেম্বারদের নাম বলছি, তো যেই টিম আগে সেই ব্যান্ডের কোন ব্যান্ডের কথা বলছি ধরতে পারবে সে হাত তোলো আর অ্যান্সারটা দিয়ে দাও। তার এক লিড সিঙ্গার ছিল হচ্ছে জন লেনন, তারপর ছিল রিঙ্গো স্টার, তারপর ছিল পল ম্যাকার্টনি, আরেকজনও ছিল যার নামটা বললে উত্তরটা বেরিয়ে যাবে। তো কোনো টিম অ্যাটেম্প নিচ্ছে না, আমি বিটলস ব্যান্ডের কথা বলছিলাম। আর তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের একটি রিসেন্ট একটা সিনেমা বেরোতে চলেছে বাংলায়, তার প্রথম পার্টটার নাম হচ্ছে বাইশে শ্রাবণ। সেই রিসেন্ট যেই সিনেমাটা বেরোচ্ছে সেটা হচ্ছে বাইশে শ্রাবণের থার্ড এডিশন, থার্ড পার্ট। সেই সিনেমাটার নামটা কি আমি জানতে চাই। প্রথম হাত তুলেছে হচ্ছে রামন গ্রুপ থেকে।
4: দশম অবতার
0: সঠিক উত্তর, প্লাস ফাইভ রামন গ্রুপের। প্রথম সিনেমা ছিল বাইশে শ্রাবণ, তারপর ছিল হচ্ছে দ্বিতীয় পুরুষ, আর এই পুজোতে দশম অবতার, সৃজিৎ মুখার্জি পরিচালিত। আমাদের ভারতবর্ষে একটা ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাজমহল আছে। তাজমহল বানিয়েছিলেন শাহজাহান, কাকে স্মরণ করে? প্রথম হাত তুলেছেন ক্ষুদিরাম গ্রুপ থেকে।
5: মুমতাজমহল,
0: মুমতাজকে, বেগম মুমতাজকে স্মরণ করে। সঠিক উত্তর, প্লাস ফাইভ ক্ষুদিরাম গ্রুপকে। আমাদের পরের প্রশ্ন চলে যাচ্ছি, এটাও রিলেটিভলি ইজি প্রশ্ন, যে আগে ধরতে পারবে। আমাদের দেশে সব থেকে এরিয়া ওয়াইজ সব থেকে ছোট স্টেট কি? প্রথম হাত তুলেছে রামন গ্রুপ থেকে।
6: গোয়া।
0: সঠিক উত্তর, প্লাস ফাইভ রামন গ্রুপকে। সব থেকে বড়টা জেনেছি আমরা রাজস্থান, আর সব থেকে ছোট হচ্ছে গোয়া। আমাদের দেশের ফাদার অফ দি নেশন কাকে জানি আমরা? সব কটা গ্রুপই মোটামুটি একসাথে হাত তুলেছে, তো আরেকবার এটাতে না হয় এটা কেউ একজন উত্তর দিয়ে দাও উইদাউট পয়েন্টস।
6: মহাত্মা গান্ধী।
0: সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। আমাদের কোন ফেস্টিভ্যালকে আমরা ফেস্টিভ্যাল অফ লাইটস বলে জানি? প্রথম হাত তুলেছে রামন গ্রুপ থেকে।
6: দিওয়ালি।
0: সঠিক উত্তর, দিওয়ালি। আমাদের দেশে এবছর আমরা জানি এলিফ্যান্ট হুইসপারার্স বলে একটি মুভি অস্কার পেয়েছে। আমি জানতে চাই যে প্রথম অস্কার আমাদের দেশে কে পায়? হাত তুলেছে প্রথম ক্ষুদিরাম গ্রুপ থেকে।
5: এ আর রহমান।
0: ভুল উত্তর, এ আর রহমান ওয়াজ ইন দ্য ফার্স্ট পার্সন টু গেট অ্যান অস্কার, মাইনাস ফাইভ ক্ষুদিরাম গ্রুপ। তারপর হাত তুলেছে হচ্ছে বিবেকানন্দ গ্রুপ থেকে।
4: সত্যজিৎ রায়।
0: আবার ভুল উত্তর, মাইনাস ফাইভ বিবেকানন্দ গ্রুপ থেকে। প্রথম অস্কার পেয়েছিল আমাদের দেশ থেকে ভানু আথাইয়া, গান্ধী সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে। তো এই নিয়ে আমরা আমাদের কুইজের শেষে চলে এসেছি, আমরা পয়েন্টটা একবার দেখে নেব। আমরা চলে এসেছি র্যাপিড ফায়ারের রাউন্ডের শেষে। এই রাউন্ডের শেষে স্কোর হচ্ছে ক্ষুদিরাম গ্রুপ অ্যাজ ইউজুয়াল লিড করছে আবার 75 পয়েন্টসে, বিবেকানন্দ গ্রুপ আর রামন গ্রুপ এখনও টাইড আছে 65 পয়েন্টসে। তো সেকেন্ড প্লেসের জন্য আমরা একটা প্রশ্ন করতে চাই। সেকেন্ড প্লেসের জন্য বিবেকানন্দ গ্রুপ আর রামন গ্রুপ কম্পিট করবে এই প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে ব্রিক্স একটা অর্গানাইজেশন, এই ব্রিক্সে কোন কোন নেশন পার্ট? হাত তুলেছে প্রথম বিবেকানন্দ গ্রুপ থেকে।
4: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা।
0: সঠিক উত্তর, এটাই হচ্ছে আমাদের ব্রিক্স অর্গানাইজেশনের পাঁচটা দেশ।
1: ঠিক আছে, র্যাপিড ফায়ার এখানেই শেষ করছি।
0: এই নিয়ে আমরা কুইজের শেষে চলে এসেছি, 70 পয়েন্টস নিয়ে বেরিয়ে গেল বিবেকানন্দ গ্রুপ, আর রামন গ্রুপ থার্ড উইথ 65 পয়েন্টস, খুব ক্লোজ মার্জিনে। ক্ষুদিরাম গ্রুপ অ্যাট দ্য এন্ড অফ দ্য টাই ব্রেকার, ক্ষুদিরাম গ্রুপ অ্যাট 75, বিবেকানন্দ গ্রুপ অ্যাট 70, অ্যান্ড রামন গ্রুপ উইথ 65 পয়েন্টস, 5 পয়েন্টের ডিফারেন্সে তিনটে গ্রুপ। আজকে আমরা আমাদের G20 কুইজ এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানের আপনাদের সাথে জুড়ে খুব ভালো লেগেছে, আর থ্যাংক ইউ টু অল দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড অল দ্য গ্রুপ, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং, হোপ ইউ হ্যাড আ গ্রেট টাইম, থ্যাংক ইউ।
1: এই সঙ্গে শেষ হলো আজকের প্রশ্নোত্তরের আসর। তোমরা সকলে ভালো থাকবে, আনন্দে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আজকে আমার সঙ্গে স্কোরার ছিল
0: আমি অনন্যা দে,
1: আর প্রশ্নোত্তরের আসরটি পরিচালনা করলাম আমি রত্না ঘোষ চ্যাটার্জী।

0: का लागि तय गरिएको परीक्षा ईद उल अजहाको विधामा भएको कारण स्थगित गरी नयाँ मिति तोकिएको हो। एजेन्सीले आगामी 31 तारिक आइतबार हुने परीक्षामा उपस्थित हुने परीक्षार्थीहरूका लागि प्रवेश पत्र जारी गरिसकेको छ र उनीहरूले एनटीएको आधिकारिक वेबसाइट cuet.nta.nac.inबाट यसलाई डाउनलोड गर्न सक्ने जनाएको छ। आगामी महिनाको 6 र 7 तारिकमा परीक्षा तय भएका बाँकी उम्मेद्वारहरूको प्रवेश पत्र पनि चाँडै नै सार्वजनिक गरिने एनटीएले उल्लेख गरेको छ। भारतीय जनता पार्टीले आज राष्ट्रिय राजधानी दिल्ली सहित 4 राज्यका लागि नयाँ राज्य अध्यक्षहरूको घोषणा गरेको छ। भाजपाका राष्ट्रिय अध्यक्ष नितिन नवीनले पूर्वी दिल्लीका सांसद एवं केन्द्रीय राज्य मन्त्री हर्ष मल्होत्रालाई दिल्ली प्रदेश अध्यक्ष नियुक्त गर्नुभएको छ। यसै गरी हरियाणा राज्यका लागि अर्चना गुप्त, पंजाबमा केवल सिंह ढिल्लो, उत्तर पूर्वी राज्य त्रिपुराका लागि भाजपा विधायक अभिषेक देवरायलाई प्रदेश अध्यक्षको जिम्मेवारी दिएको छ। केन्द्रीय खेलकुद मन्त्री मनसुख मान्डवियाले भोलिदेखि शुरू हुने आफ्नो 3 दिने मेघालय भ्रमणका क्रममा सिलोङमा एकीकृत बहुउद्देश्य इन्डोर खेलकुद परिसरको उद्घाटन गर्नुहुने कार्यक्रम छ। भ्रमणका क्रममा उहाँले यसै वर्ष मेघालयमा आयोजन हुने गइरहेको राष्ट्रिय खेलकुदको तयारीको पनि समीक्षा गर्नुहुनेछ। मन्त्री मान्डवियाले युवा मामिला, खेलकुद, पूर्वाधार विकास र केन्द्र सरकारद्वारा प्रायोजित योजनाहरूको समीक्षा सम्बन्धी विभिन्न कार्यक्रमहरूमा पनि भाग लिनुहुनेछ। अब अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचारहरू पुनः एकपटक। राष्ट्रपति द्रौपदी मुर्मूले पुलिस बललाई अझ बढी जनमैत्री बन्न र सर्वसाधारण विशेष गरी महिला, गरीब तथा बाल बालिकाहरूका समस्याप्रति संवेदनशील हुन आह्वान गर्नुभएको छ। देशबाट प्रत्येक अवैध आप्रवासीको पहिचान गरी उनीहरूलाई निष्कासन गर्न सरकार पूर्ण रूपमा प्रतिबद्ध रहेको केन्द्रीय गृह एवं सहकारिता मन्त्री अमित शाहको भनाई। कर्नाटकका मुख्यमन्त्री सिद्धरमैयाद्वारा मुख्यमन्त्री पदबाट राजीनामा र राष्ट्रिय परीक्षा एजेन्सी एनटीएद्वारा आज स्थगित गरिएको परीक्षा आगामी 31 मई अनि
1: आकाशवाणी खबर पढ्छि अर्क सेन। प्रथमे विशेष विशेष खबर। केन्द्रीय स्वराष्ट्र ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী 1 সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
2: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প অর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হে उसके कारणों की भी चिंता करेगी, उसके उपायों की भी चिंता करेगी और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी।
1: वीर सावरकरের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেদভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর 2023 সালে মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট CUET UG 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। NTA জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। NTA জানিয়েছে, অ্যাডমিট কার্ড NTA এর অফিসিয়াল ওয়েবসাইট CUET.NTA.NIC.IN থেকে ডাউনলোড করা যাবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের 6 ও 7 তারিখে রয়েছে, তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের উপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407 অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলো সংরক্ষণ করা সরকারের কর্তব্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী প্রবেশ সিং সাহেব এবং দিল্লির বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাও উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200 আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। আজ দুপুর 12 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে মিরাট কলেজে উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ এবং শাহী ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন। বাংলাদেশেও উৎসবের আমেজে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের জন্য ভক্তরা ভোর থেকেই মসজিদ ও ঈদগাহে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যেই তিনটি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উরিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছে। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যেই এই তথ্য ফাঁস করা হয়েছিল। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষে আজ জাপানের রিকো গুঞ্জিকে 21-9, 21-12 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াংয়ের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনালভূত ভিদিতসান পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার খাই জিং কাং এবং অ্যারান্তাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্র্যাস্টো কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের কাছে হেরে যান এইচএস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:50 মিনিটে।